0: রাজ্যসভা সাংসদ জগদীশ খরেলে প্রয়োগ করেক শব্দকা কারণ আজ প্রতিনিধি সভাকে বৈঠক স্থগিত হওয়া পর্যটন বিধেয়ক মাথি ছলফলমা ভাগ লি রোস্টম পুগে সাংসদ খরেলে সুরুমে প্রতিপক্ষ মাথি নিশানা সাধে কে সাংসদ আক্রোশিত হই রোস্টম তীর অঘি বড় সমেত খোঁজে থাকে সংসদ প্রতি প্রধানমন্ত্রী জবাবদেহিতা উপস্থিতি মাগ করতে নিরন্তর বিরোধ করে বিপক্ষী দল খরেলে আক্রোশিত হুনে গরি আরোপ লগায়ে সভামুখলে বৈঠক স্থগিত গর্নু পরেক হো।
1: আটটা অধ্যাদেশ সরকারে কিন ল্যাউনু পরে আজ মহসুস মানে 72 সাল বনেক সংবিধান পছি যতি ঐন র কানুন সংসদে বনাউনু পর্থ্যো তো কানুন কিন বন্ন সকেন ভনের ইয়ো তমাশালে দেখাই রেখো ছ সংসদীয় তমাশা জুন রূপমা হামিলে দেখাই রেখা ছ এউটা প্রধানমন্ত্রী উপস্থিত হুনে ইয়া নহুনে কুরালে আধা শতাব্দী দেখি বন্ন নসকেকো তপাইকো ইয়ো ঐন বনাউনে প্রক্রিয়ালাই তপাইলে হল হলকাউন মিলছ সংসদ বিপক্ষীহরুলে বিপক্ষীহরুলে অবরোধ গর্নে থলো তো হো তর সংসদ কানুন বনাউনে থলো পনি হো।
0: বিপক্ষী দলে প্রধানমন্ত্রী খোঁজতে আজ পনি সংসদমা বিরোধ জনায়েকা ছন। প্রতিনিধি সভামা আকস্মিক সময় শূন্য সময় বিশেষ সময় সকিয়ে প্রকারী সূচীমা প্রবেশ গর্নু অগাড়ি বিপক্ষী দলহরুলে উঠে বিরোধ করেকা হন। ত্যসপছি সভামুখলে বোল্ন সময় দিনুভাকো থিয়ো। ত্যসক্রমা বিপক্ষী দলকা সাংসদহরুলে প্রধানমন্ত্রী উপস্থিত নভয়সম্ম সদন চল্ন নদিনে বতাকা হন। এমালেকা প্রমুখ সচেতক ঐন মহর
2: প্রধানমন্ত্রীলে ইয় সদনমা আউনু পর্দছ ইয় সদনমা আয়ের জবাব দিনু পর্দছ ভন্নে হাম্রো কুরা হো। ম ভন্ন চাহন্ছু প্রধানমন্ত্রী কিন সদনলাই ইয় ঢঙ্গলে চাইন ইরেসপন্স গর্ন খোজিরহনু ভয়েকো ছ খোপিকো দেউতা ভন্দে ভন্দে হুনুহুন্ছ। ম সোধ্ন চাহন্ছু সত্তাপক্ষ সরকারলাই সোধ্ন চাহন্ছু কে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহলাই খোপিকো দেউতা বনাউঁদৈ ঘন্টি হল্লাএর পূজা গরেকো হো? ঘন্টি বজাএর পূজা গর্দৈ হো? কে গর কে বালেনতন্ত্র চাই স্থাপনা গর্ন খোজিয়েকো? লোকতন্ত্রকো চিরহরণ গরের বালেনতন্ত্র স্থাপনা গর্ন খোজিয়েকো হো? সংবিধানকো চিরহরণ গরের কুনৈ বালেনতন্ত্র স্থাপনা গর্ন খোজিয়েকো হো? আজ এই প্রশ্ন গম্ভীর রূপে উঠে গেছেন। ত্যসকারণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহলে ইয় সদনমা আয়ের এই গম্ভীর প্রশ্নকা নেপালী জনতাকা প্রশ্ন এই সমস্যাহরুকো জবাব দিনুপর্ছ আমি তো চাহন্ছু। ত্যসো ভয়েকো হুনালে প্রধানমন্ত্রী ইয় ঠাউমা নআইকন ইয় সদন সভাকো কার্যবাহী অগাড়ি বড়ন সক্দৈন।
0: প্রধানমন্ত্রী সংসদমা উপস্থিত হুনুপর্নে ভন্দৈ বিপক্ষীহরুলে অবরোধ গরেপছি সভামুখ ডোলপ্রসাদ আরিয়ালে প্রধানমন্ত্রী সংসদমা আউনে বারে সংবাদ ভইরহেকো ভন্দৈ সদনলাই জানকারী গরাউনু ভয়েকো ছ।
3: সম্মানীয় প্রধানমন্ত্রীজ্যুলে ইয়াহারুলে রাখনু ভয়েকো জিজ্ঞাসা র ইয়াহারুকো প্রশ্নকো উত্তর দিনে তয়ারি গরিরহনু ভয়েকো ছ। ত্যসকারণে ছিট্টাই সম্মানীয় প্রধানমন্ত্রীজ্যুলে সদনমা উপস্থিত ভয়ের ইয়াহারুকো জিজ্ঞাসা সারমহ সবই সাংসদহরুকো জিজ্ঞাসা মেটাউনু নাই হুনেছ ভন্নে মেরো বিশ্বাস। সত্তাপক্ষকা মুখ্য সচেতক লগায়তসঙ্গ পনি মেরো সংবাদ ভইরহেকো ছ। তেতি মাত্রই হইন স্বয়ং সরকারসঙ্গ সম্মাননীয় প্রধানমন্ত্রীজ্যুসঙ্গ সংবাদ ভইরহেকো ছ।
0: পত্রকার কিশোর শ্রেষ্ঠলাই পক্রাউ গর্ন খোজিয়েকো ভনিয়েকো বিষয় সংসদমা পনি উঠেকো ছ। প্রতিনিধি সভা বৈঠকমা বোল্দৈ নেপালী কমিউনিস্ট পার্টিকা প্রমুখ সচেতক ইবরাজ দুলাল
4: দেশকা একজনা স্থাপিত পত্রকারলাই সরকারলে গিরফতার গর্দৈছ রে ভন্নে সমাচারলে বজার লিয়ো। সমাচার লেখেকো আধারমা পত্রকারলাই আতঙ্কিত গর্নে জুন অইলে প্রবৃত্তি দেখিয়েকো ছ এসলে আম সঞ্চার মাধ্যমে এউটা সংশয় পয়দা ভয়েকো ছ। সরকারকা রাম্রা কামকো বখান গর্নে র জনতামা নাগরিকমা পুর্যাউনে আম সঞ্চার মাধ্যমলে সরকারলাই খবরদারী গর্ন লোকতন্ত্রমা সরকারকা কমি কমজোরিকা পনি সমাচারহরু লেখ্ন সক্ছন। ত্যসকারণলে পত্রকার কিশোর শ্রেষ্ঠলাই সমাচার লেখেকী আধারমা জুন স্তরকো আতঙ্ক সৃজনা গরিয়েকো ছ এসলে আম সঞ্চার মাধ্যমে এউটা নকারাত্মক সন্দেশ গয়েকো ছ। পত্রকারলে লেখেকা সমাচারলাই নিয়মন গর্ন নিকায় প্রেস কাউন্সিল নেপাল মার্ফত কাম গর্নুপর্নেমা রাজ্যকো শক্তিকো দুরুপয়োগ নহোস ভন্ন কুরা হাম্রো দল মাগ গর্দছ।
0: স্বতন্ত্র সাংসদ মহাবীর পুনলে গাউ গাউমা টেলিফোন মোবাইল র ইন্টারনেট সেবা বিস্তার গর্ন সরকারলে বজেট অভাবকো বাহানা বানায়েকো আরোপ লগাউনু ভয়েকো ছ। আজ প্রতিনিধি সভাকো বৈঠকমা বোল্দৈ সাংসদ পুন
5: সদনমা চাহিঁ মাননীয় সদস্যজীহরুলে হাম্রো ঠাউমা চাহিঁ হাম্রো গাউমা টেলিফোন পুগেন মোবাইল পুগেন ইন্টারনেট পুগেন ভন্ন মাগ গর্নু ভাগ ছ। ত্যো মাগ চাহিঁ পুর্যাউন সক্নে মাগ হো। ত্যসকো লাগি পয়সা নভয়ের হইন, পয়সা ভয়ের পনি সরকারলে পয়সা খরচ গর্ন নসকের নপুর্যাएको র ত্যো পয়সা কাহাঁ ছ ভন্নে কুরা আজ ম তপাইহরुलाई দেখাউন চাহন্ছু। ত্যো পয়সা নেপাল দূরসঞ্চার প্রাধিকরণমা গ্রামীণ দূরসঞ্চার কোষ ভনের খড়া গরেকো এউটা কোষ ছ, ত্যাঁ চাহিঁ 16 অরব রুপিয়াঁ ছ। কইলে সরকারলে কুনে বজেট ছুট্যাউনু পর্দৈন কে? তেই পয়সা খরচ গরের অনি সঞ্চার মন্ত্রালয় মারফত ত্যো চাহিঁ হামিলে পুর্যাউন সকিন্ছ। ত্যো পয়সা চাহিঁ খরচ হোস। মাননীয় সদস্যহরু চাহিঁ টেলিফোন লৈজানুকো লাগি ইন্টারনেট লৈজানুকো লাগি यहाँ সংসদমা করাউনে হইন, তপাইহরু চাহিঁ ত্যো দূরসঞ্চার প্রাধিকরণ কোষমা সঞ্চার মন্ত্রালয়লাই করাউনু হোলা।
0: হোস ত অহিলেসম্মকা খবর এতিনই। নমস্কার, ম কৃষ্ণা।
6: BFBS गोर्खा रेडियो हो।

প্রিয়েশ রাবেন্দ জোড়ো কি হাই মায়া মেছু ধিমাল আর মকর ইঞ্জন লি গাউনু ভাইকে গীত শুনাও দিয়ে মানে এটি খেলা তাই এনজয় পক্ষে পনি গর্নু ভালো সুন্দর মিঠো লোক ভাগাকো সাথসাথমা আমি আগাড়ি বড়ো সময় তীর ধ্যান দিদি আব সময় তো চার বজে আটেছ চার বজে আমি শুনছ বিবিসি নেপালি সেবাকো কার্যক্রম অনি সবা চার বজে বাট আমার ইভিনিং শো শুরু হচ্ছে গোধুলি যসলাই লিয়ে আমার দাজু যোগরাজ রায় সেবামা আমাদের হুনুহুন্ছ র ম ভনে আব এতি নে জানকারি তপাইসঙ্গ শেয়ার গর্দাই বিদা হুনে বেলা ভাইসকেকো হুনালে এটা অন্তিম কোশলি স্বরূপ এটা মিঠো লোক ভাকা বিনোদ বাজুরালী র শান্তি শ্রী পরিয়ার আওয়াজমা টক্রাউদাই আব ভনে বিদা লিন চাহু ভোলি দিউসো এক বজে সমাচার পশ্চাৎ অফকোর্স ভেট তো হুনে নেছ তেতি বেলাসম্মকো লাগি আপনার খেয়াল রাখুহোলা আনি হামিলাই এসেগরি শুনদাই গর্নুহোলা হস্ত আদরণীয় শ্রোতাবৃন্দ আজকে বাকি রয়েক দিন তপাইকো শুভ রহোস ভোলি ভেটাউলা নমস্তে Bye-bye.